0: নারীরাগী নীতি অনুষ্ঠিত হেব। আসন্তাকালি চতুর্ধামূর্তিঙ্কর নবযৌবন দর্শন অনুষ্ঠিত হেব। এই দর্শন সীমিত সময় পাই হেব বলে শ্রীমন্দির প্রশাসন পক্ষরু কুহাযাইছি। পুরী রথযাত্রা পাই স্বাস্থ্য বিভাগ পক্ষরু সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। রথযাত্রা সময় পুরী শহরকু সংযোগ করুথবা সমস্ত রাস্তায় শ্রদ্ধাঙ্কর সুবিধা পাই আশু চিকিৎসা কেন্দ্র খোলা যাব। সমস্ত আশু চিকিৎসা কেন্দ্র নিকটরে আপৎকালীন স্থিতির মোকাবিলা পাই আম্বুলান্স মোতায়েন করা যাব। রথযাত্রা সময় ভক্তঙ্কর সমাগমকু দৃষ্টিরে রাখি 400 ঊর্ধ্ব স্বেচ্ছাসেবী আপৎকালীন স্থিতিরে সেবা যোগাই দেবে বলে সূচনা মিলিছি। সংসদর আগামী মৌসুমী অধিবেশনর সুপরিচালনা নেই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হেব। আসন্তা 19 তারিখে নয়াদিল্লির সংসদ ভবন পরিসরে এই বৈঠক হওয়া নেই কার্যসূচী স্থির হয়েছে। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তা 20 তারিখর আরম্ভ করে আসন্তা মাস 13 তারিখ পর্যন্ত চালিব। কাতারর পূর্বতন আমির তথা ফাদর আমির শেখ হামদ বিন খলিফা অল থানীঙ্কর 74 বর্ষ বয়সরে গতকালি পরলোক হয়েছে। তাঙ্কর সম্মানার্থে আজ ভারতরে রাষ্ট্রীয় শোক পালন করা যাচ্ছে। বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় দেইতিবা সূচনা অনুযায়ী এই দিনিকিয়া শোক দিবস পালন অবসরে ত্রিরঙ্গাকু অর্ধনমিত রাখাযিব। দেশব্যাপী কোনসি সরকারী মনোরঞ্জন কার্যক্রমর আয়োজন করা যাব নাহি। শেখ হামদ 1995 2013 পর্যন্ত দীর্ঘ 18 বর্ষ ধরে কাতারর শাসক থিলে। কেন্দ্র সরকারঙ্ক পক্ষরু সর্বক্ষমা যোজনা 2026 কার্যকরী করা যাইছি। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন দেইতিবা সূচনা অনুযায়ী আয়কর আইন 1961 অধীনরে মান্যতাপ্রাপ্ত ভবিষ্যনিধি পাণ্ঠি চলাউথিবা প্রতিষ্ঠানগুড়িকু নিজের স্থিতি নিয়মিত করিবা পাই এহাকু লাগু করা যাইছি। এথিপাই 6 মাসর সময়সীমা ধার্য হইছি। গত মাস 29 তারিখে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পাইতিলা। সেবেঠারু 6 মাসর সময়সীমা ধার্য হইছি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জন অভিযোগ শুণাণি আজ বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী কতক গুরুত্বপূর্ণ কার্য থাকার ভুবনেশ্বরে হওয়া থাকা অভিযোগ শুণাণি আজ বন্ধ রাখাই শুণাণীর পরবর্তী তারিখ গণমাধ্যম জরিয়া অবগত করা বলে সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ বিভাগ পক্ষ সূচনা দিয়েছে। নাগাল্যান্ড অগ্নিশম জরুরীকালীন সেবার 29 জন কর্মচারী ওড়িশার 9 মাসিয়া স্বতন্ত্র প্রশিক্ষণ কার্যক্রম শেষ করেছেন। ওড়িশা অগ্নিশম ও বিপর্যয় প্রশমন প্রতিষ্ঠান ও ড্রাফ তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্য সম্পন্ন হয়েছে। উদযাপনী সমারোহে যোগদে অগ্নিশম সেবা মহানির্দেশক ডক্টর সুধাংশু ষড়ঙ্গী কহিছন্তি এপর্যন্ত সমগ্র দেশর 6,000 অধিক অগ্নিশম কর্মচারীঙ্কু ওড্রাফ পক্ষরু তালিম প্রদান করাযাইসারিছি। নবরঙ্গপুর জেলা রায়ঘর কণ্ডেই মুখ্য রাস্তার দেওভরাণ্ডি গাঁ নিকটে এক সড়ক দুর্ঘটনায় 2 জন নাবাড়কঙ্কর মৃত্যু হয়েছে, অন্য 3 জন আহত হয়েছেন। গোটিয়ে মোটরসাইকেলকু ট্রক পছপটু ধক্কা দেবার এই দুর্ঘটনা ঘটিছিলা। ঘটনাস্থলে 3 বর্ষ ও 5 বর্ষর 2 নাবাড়কঙ্কর মৃত্যু হয়েছে। ট্রককু জবত করাযিবা সহ দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে। চীনর ওড্রোসঠারে অনুষ্ঠিত 23 বর্ষর কম এসিয়ান আথলেটিক্স চ্যাম্পিয়নশিপ্র 4x400 মিটর রিলে ভারতীয় দলকু রৌপ্য পদক মিলিছি। ভারতীয় দলরে ওড়িশার আস্তিক প্রধান সামিল অছন্তি। পূর্বরু এই ভারতীয় দল 4x400 মিটর মিক্সড রিলে স্বর্ণপদক বিজয়ী হয়েছে। আস্তিকর এই সফলতা পাই ওড়িশা দৌড়কুদ সংঘ পক্ষরু 50,000 টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করাযাইছি। রাজ্যের বিভিন্ন স্থানের লগাতার বর্ষা হওয়ার ফলে তাপমাত্রা হ্রাস পাইলে সুদ্ধা গরম গুড়ুগুড়ি জারি রয়েছে। গতকালে অনেক স্থানের আর্দ্রতা হার 80 উপরে রয়েছে। অপরপক্ষে আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নেই পাণিপাগ কেন্দ্র পক্ষর প্রায় সমস্ত জেলাকু সতর্ক সূচনা জারি করা। হীরাকুদ জলভণ্ডারর জলস্তর আজ সকাল 6টা সুদ্ধা 610.75 ফুট রয়েছে। বর্তমান জলভণ্ডারর 2টি গেট দিয়ে জল নিষ্কাশিত হয়েছে। জলভণ্ডার মধ্যকু প্রতি সেকেন্ডে 29,038 ঘনফুট জল প্রবেশ করুথিবা বেলে 53,109 ঘনফুট জল নিষ্কাশিত হয়েছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকরে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আমার স্বাস্থ্যের শুণন্তু যকৃতর যত্ন ও সুরক্ষা আলোচনা করেছেন ডাক্তার হরিভক্তি সেবা দাস।
2: আমি সমস্ত জাণিছু যকৃত আমার এক মুখ্য অংশ, এহা আম শরীরর জীবন প্রক্রিয়া পাই বহু মাত্রারে আবশ্যক। যকৃত খারাপ হলে মানুষ বঞ্চিবা অসম্ভব হয়ে উঠে। বিভিন্ন যকৃত রোগ অছি, যকৃত রোগ জন্ডিস পরিস্রা হলদিয়া

ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর সূচনা অনুযায়ী গগনযান ক্রিউ মডুল তিনটি প্রমুখ পরীক্ষা সফলতার সহ শেষ হয়েছে। ক্রু মডুল সমুদ্র মধ্যে পড়া পরে যেভাবে সিধা হয়ে পার সে পরীক্ষণ সফল হয়েছে। এথিলাগি ইসরো পক্ষ থা গ্যাস আধারিত ব্যবস্থা বিকশিত করা। দ্বিতীয় পরীক্ষণের ক্রু মডুল উভয় অংশকু নির্ধারিত সময়ের অলগা করে শক্তি যোগাণ সুনিশ্চিত করা এবং তৃতীয় পরীক্ষণের ক্রু মডুল অলগা হওয়ার সময়ের সংরচনা সমন্বয়ের সঠিক পরিচালনা হয়েছে ইসরো পক্ষ। এক উচ্চস্তরীয় ভারতীয় প্রতিনিধি দল আজ আসন্তা 17 তারিখ পর্যন্ত স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ড গস্ত করবে। কেন্দ্র বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এই প্রতিনিধি দলর নেতৃত্ব নেউচন্তি। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পক্ষরু মিলিথিবা সূচনা অনুযায়ী এই গস্তর উদ্দেশ্য হেউছি ব্যবসা, নিবেশ, প্রযুক্তিবিদ্যা, নবসৃজন এবং সমাবেশী বিকাশ আধারিত ভারত ইউরোপ ভাগিদারিতাকু সুদৃঢ় করিবা। গস্তর প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন পৌঁছিবা পরে সেঠাকার চাম্বর অফ কমর্সর ব্যবসায়িক গোলটেবুল বৈঠকরে যোগদেবে। বৈঠকরে স্পেন এবং ভারতর শিল্প নেতামানে নবীকরণীয় শক্তি, রেলবাই, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ সমেত বিভিন্ন ক্ষেত্রে সুযোগ অনুসন্ধান করিবা লাগি ভাব বিনিময় করিবে। আসন্তা 14-15 তারিখে মন্ত্রী শ্রী গোয়েল বেলজিয়াম গস্ত করে সেঠাকার বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠী সহ দ্বিপাক্ষিক আলোচনা করিবার কার্যক্রম রয়েছে। 16-17 তারিখে শ্রী গোয়েল ফিনল্যান্ড গস্ত করিবে। সেঠারে অনুষ্ঠিত হওয়ার থিবা ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবুল বৈঠকরে সে ভাগ নেবে। এই গস্তকালে শ্রী গোয়েল ফিনল্যান্ডর কতক কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করিবার কার্যক্রম রয়েছে। গুজরাট গান্ধীনগরঠারে কৃষি উৎপাদক বজার কমিটির অমৃত মহোৎসবরে যোগদেই কেন্দ্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নূয়া পরিবা মন্ডি উদ্ঘাটন করিবে। মন্ত্রণালয় সূচনা অনুযায়ী শ্রী শাহা এক পেড় মা কে নাম অভিযানে চারা রোপণ করিবা সহ এক স্মরণিকা উন্মোচন করিবে। কেন্দ্র শ্রম ও নিয়োজন মন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য আসন্তাকালি সমগ্র দেশের 668 কোটি টাকা মূল্যের 7টি কর্মচারী রাজ্য বীমা ইএসআই স্বাস্থ্যসেবা প্রকল্প উদ্ঘাটন করিবে। এই প্রকল্পগুড়িক মধ্যে তেলেঙ্গানার সনতনগর স্থিত ইএসআই হসপিটালের বহির্বিভাগ, আসামর বেলতোলঠারে 200 শয্যা বিশিষ্ট ইএসআই হসপিটালের উন্নতিকরণ, তামিলনাড়ুর শ্রী পেরুম্বুদুর স্থিত 100 শয্যা বিশিষ্ট ইএসআই হসপিটাল এবং আন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্রভরম, গুজরাট, রাজস্থানর কোটা এবং ভবানী মন্ডিরে ইএসআই ডাক্তারখানা রয়েছে। মন্ত্রণালয় পক্ষরু কুহাযাইছি এই স্বাস্থ্যসেবা প্রকল্প দ্বারা দেশের প্রায় 53 লক্ষ হিতাধিকারী চিকিৎসা সেবা পাইপারে। এই অবসরে ডক্টর মাণ্ডব্য চিকিৎসা সেবা প্রকল্পে নিয়োজিত থিবা নির্মাণকারী শ্রমিকমানঙ্কু সম্বর্ধিত করিবে। সে মধ্য ইএসআই হিতাধিকারীমানঙ্কু আর্থিক সহায়তা রাশি প্রদান করিবার কার্যসূচী রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তা 26 তারিখ রবিবার দিন আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে জনসাধারণ ভাব বিনিময় করিবে। তাঙ্কর মাসিক রেডিও মন কি বাত কার্যক্রমের 136তম সংস্করণ। এথিপাই প্রধানমন্ত্রী লোকমানঙ্কু সেমানঙ্কর মতামত দেবাকু অনুরোধ করিছন্তি। জনসাধারণ নমো আপ ও মাই গভ পোর্টালে সেমানঙ্কর মতামত দেইপারিবে। এহাব্যতীত সেমানে 1800117800 নম্বর ডায়াল করি সেমানঙ্কর মতামত রেকর্ড করাইপারিবে। সেমানে মধ্য 1922কু মিসড কল দেই এসএমএস অনুসারে নিজর মতামত আসন্তা 24 তারিখ মধ্যরে পঠাইপারিবে। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীরু। আমেরিকা পুনি ইরান উপরে সামরিক কার্যানুষ্ঠান গ্রহণ করেছে। হরমুজ প্রণালীরে বাণিজ্যিক জাহাজগুড়িক উপরে ইরান আক্রমণের জবাবে আমেরিকা আক্রমণ করুথিবা সেঠাকার কেন্দ্রীয় কমান্ড পক্ষরু সূচনা দিয়া যাইছি। এই আক্রমণ যোগু মধ্যপ্রাচ্য অঞ্চলরে পরিবেশ অশান্ত হয়েছে। ইরান প্রেস টিভি অনুযায়ী সেঠাকার জাস্ক, বন্দর আবাস এবং সিরিক অঞ্চলরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিছে। আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প কহিছন্তি হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজগুড়িক পাইঁ খোলা রয়েছে। শ্রী ট্রম্প কহিছন্তি ইরান সামরিক বাহিনী পক্ষরু বাণিজ্যিক জাহাজগুড়িক উপরে আক্রমণ ফলরে উভয় দেশ মধ্যে হইতিবা কূটনৈতিক বুঝামণা সম্পূর্ণভাবে মূল্যহীন হয়ে পড়ছে। তবে ইরান এভাবে পদক্ষেপর আমেরিকা সেনা দৃঢ়ভাবে জবাব দেওয়া শ্রী ট্রম্প কহিছন্তি। ইরান ও আমেরিকা মধ্যে পুনি দেখাদেইথিবা যুদ্ধভলি পরিস্থিতি নেই জাতিসংঘ মহাসচিব আন্টোনিও গুটেরস চিন্তা ব্যক্ত করিছন্তি। সে কহিছন্তি এভাবে আক্রমণ জারি রহিলে আঞ্চলিক তথা বিশ্বস্তরের বহু অসুবিধা দেখাদেব। উভয় দেশক সংযমতা রক্ষা করে কূটনৈতিক জরিয়া সমাধান সূত্র বাহার করা শ্রী গুটেরস আহ্বান। কতার পূর্বতন অমির

আকাশবাণী জয়পুর। কাতারর পূর্বতন অমির শেখ হামাদ বিন খলিফা আলথানীঙ্ক পরলোকরে আজি সারা দেশরে দিনিকিয়া শোক দিবস পালন করা যাচ্ছে। এই পরিপ্রেক্ষীরে আমি তাঙ্কর অমর আত্মা প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুছু।

0: বুঝাই দিয়া। এবার দেখা আমরা এটা তো বর্ষা মাস কেটলাবে, আর আগর নু গোটে কুলি করা আর গোটে কুলি আই কালো বৈশাখী পড়াটা মনে হইতারলা। এ গাই গরু মন মরি গলাই আই পিলা টকি মন করু প্রেমী সাই বিজলি পড়াটা পড়ি করি মরি গলাই বল করি শুনতে রেলু। আইটা কেনতা সুরক্ষা দেবার নিজকে?
1: সবুঠু ফার্স্ট তো বিজুলি কেতবে মারিব যেতবে কাল বৈশাখ মানে কলা মেঘ যেতবে আসিব সেতবে বিজুলি মারুচি নর্মাল কথা। হলে যেতবে কলা মেঘ দেখব সেতবে পকা ঘর ভিতরক সেফটি জায়গাকে পলাইব, যেমতি কি পকা ঘর ভিতরক পলাইলে বিজুলি আর মারিবনি। আউ বড় গছ যদি অছি গছ মূলে রহবনি, গছ জায়গার বুদা গছ পাখু পলাইব, যেটা বড় গছ থাকবে তা মূলে রহবনি। তারপরে লুহা খম্ব পাখু যাবনি, তারপরে ফোন ধরিকি বাহারে কথা হবনি, তারপরে এমতি সেফটি নব। আর যেতবে তোমার পড়িয়ারে মনে কর রয়েগল বলে গোটে সেফটি পোশ্চর গোটে অছি বিজুলি মারিবাটা, সেটা টিভিরে মধ্যে আমার দেখাই থাকছেন সেফটি পোস্টার। বসি পড়িব কানকু বন্ধ করিকি পুরা ছোট হইকি দেহকু ছোট করিকি বসি যাবে, সেটি এডি কু এডি লাগিকি বসিবে।
0: ও ওই আলে আলে
1: সবুঠ বড় কথা কলা মেঘ যদি আসিলা ঘর ভিতরক পলাইবে, টিভি মোবাইল ধরিকি বাহারক যাবেনি। আউ ছোট পিলা মানুষ শিখেবা কথা যে কলা মেঘ আইলা বিজুলি মারিব ঘর ভিতরে সমস্তে পলাইবে। গাই গরু যদি অছি গাই গরু কো যদি লুহা খম্বরে বাঞ্চন্দি কিংবা গছ মূলে বন্ধা হয়েছে তাকে ফিটাই দেবে, নহলে গোটে থরে বিজুলি মারলে গাই মানে মধ্যে মরি যাচ্ছন্তি।
0: তোমে গোটে কথা কইলাস যে বড়ে গছ তলে ন রই করে আই বুদামূলে যিবার বলি করে, তবে বুদামূলর কাইটা কাম দিয়েছি আর বড় গছ বললে কাইটা অসুবিধা হয়েছি?
1: দেখ বিজুলি যেতবে মারিব সে সবুলে গোটে মাধ্যম খুঁজিব কেমতি সে আর্থিং হব বলে, সেটা গোটে কারেন্ট, সেটা গোটে বেশি কারেন্ট একাথরে মেঘরে যেতবে তৈরি হব সে আর্থিং হওয়া পাই গোটে মাধ্যম খুঁজিব। হলে যে সবুঠ বড় থিব তা থ্রোরে সে কন করিব মাটি কু পলাইব, যদি পানিরে তুমি অছ তুমি উচ্চা সেটা আমি পানিরু বাহারি পড়িব, বড় গছ যদি অছি বড় গছ তা উপরে রহিলা না সেপটু পলাইব, তাহলে তাকে ছাড়িকি আমি ছোট গছ মূলে রহিলে ভালো কাহিঁকি বিজুলি মারিব বড় গছকু, খম্ব যদি অছি খম্ব কু ছাড় দেব, আর ঘর ভিতরক পলাইলে কিছু টেনশন নাই।
0: এবে পকা ঘর বললে পাকতড় পকা ঘর মন ন রইলে কেনতা করবার?
1: পকা ঘর ন রইলে টিণ ঘর বি হব, টিণ ঘর ভিতরে যাব, টিণ ঘর যে ডাউন রে আমি রহবানি যুপটু বর্ষা পানি পড়ুব সেপটে আমি রহবানি ভিতরে পড়াইবা, ঘর ভিতরে গলে কিছু চিন্তা নাই।
0: নাই বল বল কথা মন কইলাস? এবে দেখা গাই গরু মন কে মিশা বান্ধি করে দাঁড়ে আকা ছাড় দিলাইনি, পানি পবন এতে ঘরে না আনত, সেটা মন কল বুঝাই দিয়ানি কেনতা করবার?
1: গাই গরু মানুষ বি আমি গছ মূলে ন বাঁধিকি তাঙ্ক মানুষ বি গোটে তাঙ্কর গুহাল ভিতরক পঠাই দেওয়া কথা, গুহাল ভিতরক পঠাইলে তা ভিতরক পলাইলে সেমানে সুরক্ষিত রইপারিবে।
0: নালে এটা তো বিজলি গড়গড়ি হেলা আকা বাবু, এবে তুমি বললাস যে লোককে বঞ্চাইবা কাম মিশা তুমি করলাস নি আর ট্রেনিং মিশা দেলাস নি বলু, ট্রেনিং দেলাস নি যে সেটা কি কেনতা ট্রেনিং দেলাস নি কাই করবার? এটা
1: ট্রেনিং এবে দেখ বিজুলি ঘড়ঘড়ি এটা তো গোটে বিপর্যয়, সেমতি বহুত বিপর্যয় অছি, সবু বিপর্যয়ের আগে নিজে বঞ্চলে আমি আউ জনকু বঞ্চাই পারিবা, মানে সেটা পাই ফার্স্ট নিজের সেফটি পাই আমি কেমতি আমি নিজে বঞ্চি পারিবা, তারপরে আউ জনকু কেমতি বঞ্চাই পারিবা সেই বিষয়ে আমি ট্রেনিং দউছু।
0: আলে এবে দেখা এই বন্যা বাতিয়া বললা পরে আজকাল বর্ষা দিন তো দেখেছি কোনটি গাঁও লগে পানি উঠি আইছি নদীর পানি বলুবে ঘরে ঘরে পশি যাইছি ভাসি গলাই নিমিশা সেন্তি জায়গা লগে আমের এলে কেনতা করবার?
1: এবার দেখো সবুঠ ফার্স্ট বন্যা হলে আগরু টিভি রেডিও সবুথিরে কই দউছন্তি যে বন্যা বাত্যা হব, নহলে বি সাঙ্গে সাঙ্গে আনাউন্স বি করছন্তি, আমার আজিকালি গভর্নমেন্ট বহুত হেল্প কলানি সবু আনাউন্স হয়ে যাচ্ছি। হলে আমি সবুঠ বড় কথা বন্যা বাত্যা যেতবে হব আমি ঘরে শুখিলা খাদ্য রাখবা, চুড়া গুড় বিস্কিট এসবু আমি পাখে রাখবা, তা সহিত আমি যে মেডিসিন আমি রেগুলার খাওছু সে মেডিসিন আম পাখে রাখিবা, আউ যুটা আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেমনি আমার সার্টিফিকেট হো কি পট্টা কাগজ এসব আমি গোটে জায়গায় রাখিবা, যেমনি হঠাৎ আমি কাড়ি পারিবা সোনা ফোনা যাহা অছি আমার অলংকার পয়সা পত্র সেটা সেফটি জায়গায় রাখিবা, যেমনি আমাকে এবার আনাউন্স হয়ে গেল আমি সব জিনিস ধরিকি সাঙ্গে সাঙ্গে বন্যা টাইমে পানি সবুড়ে সমান থাকবে, কোটি গাত অছি কোটি খাল এসব জনা পড়বনি, বাড়ি গোটে ধরিবা আমি বাড়িরে দেখি দেখি আমি সুরক্ষিত জায়গাকে পলাইলে, বাকি সে জায়গাকে পলাইলে মিনিমাম তিন দিন জিনিস আমি রাখি তা

0: বড় দেউরিয়া নব ঘনিয়া, বড় ছন ছনিয়া, শাগ শুনু শুনিয়া। আলে লাগে
1: বড়িয়া গাই দেলাস, আলে আজিকা যে এতকি জোয়ার
0: জোয়ার আজ্ঞা, জোয়ার জোয়ার
2: কাই নিকো বুঝাই দেলা,
3: আর
2: কাই নিকো গীত গোটে মিশা গাই দেলা দেখনি।
3: গীত মিশা গাইলা নি পুনি মরে নিকো আকা, আমার কাই সে বললে মামা সবুর ভিতরে গোটে গোটে কাই ট্যালেন্ট বলে ভাই কি নাই হলা, আইটা লুচি করে রে গলা
2: রে গলা
3: কি নাই অলপ আমার মন সারদা করবা কাজে মিশা, আমি অলপ গাই দেবার আকা, নাট কর দেবার আকা,
2: মাত্র বড়িয়া গাইলা।
3: নাই নাই ভাল লাগলা।
2: চন্দরমা
3: কাইটা মামা
2: এমতি কতাই লাগি রেলে তো তিন মাস কতায় কি
3: নাই সৎ কথা কই
2: পানি পুনা মারলা নি
3: ওই
2: ঘরে গলে ফোন ফিলাটু কাজে লাড়ু কাড়ু মন গেনি গে জিবার আছে,
3: এটা তো জিবার আছে একা নি আরি
2: জুতেবে
3: জু জু জু আরি বেড কাটে উতন পত গালুনি ভাই বইনি মন জুয়ার লাগো।
4: দেশীয় ভাষার কার্যক্রম চৈতি জন্য এতিকিরে শেষ হেলা। ଉପସ୍ଥାପନାରେ ଥିଲେ ମନୀଷା ପ୍ରଧାନୀ ଏବଂ ଜୟନ୍ତ ପଟ୍ଟନାୟକ।

মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর্টজ যোগে এবং এফএম্রে 103.6 মেগাহর্টজ যোগে আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর প্রসার ভারতীর নিউজন এআইআর আপ সাহায্যে মধ্য আমার প্রসারণ জারি রয়েছে।

0: করুণ।
1: শ্রোতা বন্ধু, ভারত সরকার যুবক যুবতীঙ্ক দক্ষতা বিকাশ পাই অনেক পদক্ষেপ নেইছন্তি। বহু যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে সেমানকর বিকাশ হেউছি। আমি মানে জানিছে দেশের প্রগতি ও সমৃদ্ধি যুব দক্ষতা বিকাশের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আজির যুবপিঢ়ি আসন্তকালের ভবিষ্যৎ, যদি সেমানকু সঠিক দিগদর্শন এবং কার্যক্ষেত্র অনুযায়ী দক্ষতা প্রদান করা যায়, সেমানে কুশলী হেবে এবং দেশের বিকাশ ধারার ভাগিদারি হয়ে পারিবে। বিশ্বস্তরীয় প্রতিযোগিতার না করা সহ সামাজিক স্থিরতা ও সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে পারিবে। এই অবসরের আজ রয়েছে আলোচনা, দেশের প্রগতির যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করুচ্ছন্তি অখিল তরাই।
2: আজির বিষয়বস্তুটি হচ্ছে দেশের প্রগতির যুব দক্ষতা বিকাশের আবশ্যকতা। বন্ধুগণ, ভারত আজ বিশ্বর সবুঠার কম বয়স্ক দেশ। আম পাখানে বিশাল যুবশক্তির এক অফুরন্ত ভণ্ডার অছি। কিন্তু আমাকে গোটিয়ে কথা বুঝবাক হব যে কেবল জনসংখ্যার যুবক সংখ্যা অধিক হলে দেশের প্রগতি আপে আপে হয়ে যায় না। সেই যুবশক্তি যেতবে দক্ষতা বা স্কিল সহ জড়ি হুয়ে সেতবে যাই দেশের আসল বিকাশ হুয়ে। আজির আধুনিক সমাজ বহুত দ্রুতগতিতে বদলুছি। আমি এক বৈষয়িক এবং প্রতিযোগিতামূলক যুগে বঞ্চুছু। পূর্বর কেবল গোটিয়ে সাধারণ ডিগ্রি হাসল করে নেলে চাকরি মিলে যাওয়া, কিন্তু আজ সময় বদলিছে। আজ কাগজ কলমর ডিগ্রি অপেক্ষা আপনার হাতের কি স্পেশাল হুনর অছি তাকে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে। উচ্চশিক্ষা পাই মধ্য অনেক সময় যুবপিঢ়ি বেকার হয়ে বসুচান্তি। এর একমাত্র কারণ হচ্ছে স্কিল ক্যাপ বা দক্ষতার অভাব। বজারে যে কামর চাহিদা আছে আমার যুবপিঢ়ি সেই ব্যবহারিক শিক্ষা মিলি পারু না। শ্রোতা বন্ধু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ আগরে এক বড় স্বপ্ন রাখিছন্তি, ভিজন 2047 বা বিকশিত ভারত 2047। যেতবে ভারত আসন্তা 2047 মশিয়ার নিজ স্বাধীনতার 100 বর্ষ পূরণ করিব, সেতবে আমাদের বিশ্বর সবুঠার আগুয়া সমৃদ্ধ ও বিকশিত রাষ্ট্র ভাবে উভা হবার লক্ষ্য রাখিছি। কিন্তু এই ভিজন বা স্বপ্নকে সাকার করা সবুঠার বড় সারথী হচ্ছেন আমার যুবপিঢ়ি। প্রধানমন্ত্রী কহিবা অনুযায়ী 21তম শতাব্দীর ভারতকে আগুক নেওয়া হলে যুবক মানুষ কেবল শিক্ষিত নুহে বরং স্কিল বা দক্ষ করা হব। এই সময় হচ্ছে যুবপিঢ়ি নিজ দক্ষতা বলরে দেশের ভাগ্য বদলিবার সুবর্ণ সুযোগ। ভিজন 2047 কেবল এক সরকারি নীতি নুহে, এহা প্রত্যেক ভারতীয় যুবকর আত্মনির্ভরশীল হবার সংকল্প। যদি আমার যুবপিঢ়ি বিশ্বস্তরীয় দক্ষতা হাসল করবে, তবে বিশ্বর শ্রম বজারকে ভারত হি নিয়ন্ত্রণ করিব। যুব দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক যেতবে আমি ভারতীয় যুবপিঢ়ি দক্ষতা ও মেধাশক্তি বিষয়ে কথা হেউ, সেতবে আখি আগুক আসে চন্দ্রযান অভিযানর অভূত সফলতা। চন্দ্রর দক্ষিণ মেরুরে পৌঁছিবার ভারত বিশ্বর প্রথম দেশ হবার গৌরব হাসল কলা। আপনার জানতি এই ঐতিহাসিক সফল পছরে প্রকৃত কারণ কন? এহা কেবল কিছু যন্ত্রপাতির কমাল নথিলা, এহা ছিলা আমার শহ শহ যুব বৈজ্ঞানিক ইঞ্জিনিয়র এবং টেকনিশিয়ান মানকর অসাধারণ বৈষয়িক দক্ষতা, নূতন উদ্ভাবন শক্তি এবং দৃঢ় ইচ্ছা শক্তি। চন্দ্রযান প্রমাণ করিদেল যে যদি আম যুবপিঢ়ি সঠিক দক্ষতা এবং সুযোগ মিলে, তবে সেমানে মহাকাশক নিয়ে পৃথিবী পর্যন্ত ভারতের পতাকা উড়াই পারিবে। আজ যুবপিঢ়ি এই সফলতার আত্মবিশ্বাস নেওয়া হব যে আমি কৌশি গ্রহে কাহার কম নুহে। বন্ধুগণ, সময় শীঘ্র বদলুছি। আজ আমি চতুর্থ শিল্প বিপ্লব মধ্যে গতি করুছু, তেমন পারম্পরিক চাকরির স্বরূপ সম্পূর্ণ বদলি যাই। বর্তমান যুবপিঢ়ি নয় যুগর চাহিদা মুতাবক ভবিষ্যতের দক্ষতা বা ফিউচর স্কিল শিখবা পড়ব, যেমিকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মশিন লর্নিং, ডাটা সাইন্স এবং অ্যানালিটিক্স, রোবোটিক্স এবং ড্রোন টেকনোলোজি, যা কৃষি আরম্ভ করে প্রতিরক্ষা ক্ষেত্রে বিপ্লব আনুচি। এই সমস্ত বিষয় আগামী দিনের নিযুক্তি পাই সবুঠার বড় মাধ্যম সাজিব। যে যুবক মানে এই সব ফিউচর স্কিল নিজকে মাহির করবে, সেই রোজগার অসংখ্য বাট ফিটিযিব। তবে দক্ষতা বিকাশ কহিলে কেবল কম্পুটর কিংবা ডিজিটাল স্কিল বুঝায় না, কৃষি ক্ষেত্রে আধুনিক জ্ঞানকৌশল ব্যবহার হয়ে পড়ে, স্থানীয় হস্তশিল্পে বিশ্বস্তরীয় মার্কেটিং হয়ে পড়ে, কোণী মেকানিক্যাল বা ম্যানেজমেন্ট হয়ে পড়ে। যেতবে আমার যুবপিঢ়ি কোণী এক ক্ষেত্রে

0: শ্রোতাবন্ধু নমস্কার। বিশ্বপ্রসিদ্ধ শ্রীজগন্নাথঙ্কর পবিত্র ঘোষযাত্রা কেবল এক ধার্মিক মহাপর্ব নুহে, এহা বিশ্বর সর্ববৃহৎ জনসমাগম মধ্যরু অন্যতম। প্রতিবর্ষ দেশ বিদেশরু লক্ষ লক্ষ শ্রদ্ধাળુ পুরী আসি মহাপ্রভুঙ্ক দর্শন এবং রথযাত্রারে সামিল হইথান্তি। এপরি বিশাল জনসমাগম মধ্যরে সমস্তঙ্ক সুরক্ষা, আইন শৃঙ্খলা বজায় রাখিবা, সুচারু ট্রাফিক পরিচালনা এবং ভিড় নিয়ন্ত্রণ পুরী পুলিশ পাই এক বড় দায়িত্ব। গত বর্ষর অনুভূতি ও বর্তমানর পরিস্থিতি দৃষ্টি রাখি এ বর্ষ পুলিশ বিভাগ কিপর প্রস্তুত হয়েছে সে সম্পর্কে জানিবা পাই আজ আমার উপস্থিত অছন্তি পুরী জেলা আরক্ষী অধীক্ষক শ্রী প্রতীক সিং। স্যার, আকাশবাণী পক্ষরু আপনাকে স্বাগত জনাওছু। নমস্কার।
1: জয় জগন্নাথ।
0: স্যার, প্রথমে আমি জানিবাকু চাহুছু যে এথার রথযাত্রা শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং সুব্যবস্থিত ঢঙ্গরে করিবা পাই পুলিশ প্রশাসন তরফরু কোন সবু ব্যবস্থা করা যাইছে সে সম্পর্কে টিকে অবগত করান্তু।
1: চলিত বর্ষ রথযাত্রা পাই আমো প্রস্তুতি জানুয়ারি মাসরু আরম্ভ করা হইতিলা। বিভিন্ন স্তরে মুখ্য শাসন সচিব মহোদয়ঙ্কর স্তরে, তা সহিত ডিজিপি ওড়িশাঙ্কর স্তরে, আর বিভিন্ন স্তরে প্রস্তুতি বৈঠক প্রত্যেক মাসে করা যাচ্ছে। অরেঞ্জমেন্ট বিষয়ে কেমিতি আমি ভক্ত মানুষ সুরক্ষা দিয়ে পারি, ভক্ত মানুষ যে জনসমাগম হব তাকে কেমিতি ম্যানেজ করে পারি ভালো ভাবে, তা সহিত যে ট্রাফিক র আমি চ্যালেঞ্জ রয়েছে তাকে কেমিতি আমি আহরি ভাল ভাবে হ্যান্ডেল করে পারি, এখন নিয়ে সব প্রকার প্রস্তুতি করা হয়েছি। এই বর্ষ আমি যদি দেখিবা, আমি পার্কিং ব্যবস্থা আহরি আমি বিস্তৃত করেছু, আহরি নূয়া পার্কিং জায়গা সবু দিগরে এড করা হয়েছি। ভক্ত মানে আসিকি গাড়ি সেটি রাখিকি আসি পারিবে, তাকে নিয়ে গোটে শটল ব্যবস্থা আহরি সুব্যবস্থিত করা হয়েছি। সবু জায়গায় শটল ব্যবস্থা রহব, ভক্ত গাড়ি রাখিকি শটল মাধ্যমে আসি পারিবে। ভক্ত মানকর ইনফরমেশন চ্যানেল আম তরফ বড়া হয়েছি, পাখাপাখি 65টি লোকেশন রে আমার এলইডি স্ক্রিন লাগিব, যেথরে কি জরুরি সবু ইনফরমেশন ভক্ত মানুষ শেয়ার করা যাব। ইয়া সহিত আমার যেতে ভি সোশ্যাল মিডিয়া কুহন্তু কিংবা গণমাধ্যম কুহন্তু সবু মাধ্যমে আমি ট্রাফিক রিলেটেড সবু এডভাইজরিজ আও ক্রাউড রিলেটেড সবু ইনফরমেশন সবু

0: বা বিভিন্ন প্রকার লজিং রে সেমানে টিকে শ্রদ্ধাল মানুষ টিকে এক্সপ্লোইট করিবা আরম্ভ করন্তি ফাইনান্সিয়ালি হো বা অদারওয়াইজ তো সেতি পাই পুলিশ প্রশাসন সেমানকু কিভাবে ভাবে ট্যাকল করিয়া পাই প্রস্তুত করছি
1: এই বাবদরে আমার মিটিং করা যায় যেতে ভি আমার হোটেলিয়ার্স অছন্তি হোটেল অ্যাসোসিয়েশন আর সমস্ত হোটেলিয়ার্স কো ডাকি কি আমার তরফরু মিটিং করা যায় আর সমস্তকু আমার তরফরু নির্দেশ দিয়া যাউচি কে কোনসি ভি সিচুয়েশন রে এই প্রকারর অ্যাক্টিভিটি যো কি ভক্ত শ্রদ্ধালু মানুষকর হিত বিরুদ্ধে যাউচি সেটাকু অ্যাভয়েড করিবা কথা আর জেলা প্রশাসন মধ্যে যো ভক্ত শ্রদ্ধালু মানে আসছন্তি সেমানকু পাই পদক্ষেপ নউচন্তি
0: পুরীর গোটে আকর্ষণ হচ্ছে আমার গোল্ডেন বিচ তবে এই যে বিচেস রে গাধেবা এবং সেই সব বিচ মাধ্যমে মধ্যে অনুপ্রবেশ হবার বি সম্ভাবনা রইথাই পারে সেতিপাই কিছু স্পেশাল রথযাত্রা পাই প্রস্তুতি হইছে এথর কি
1: পুরী বিচ রে রথযাত্রা সময়ে আমি দেখুছি কি লক্ষ লক্ষ সংখ্যায় যে ভক্ত আসছন্তি সেমানে বিচ কো ভি যাউছন্তি আর সেটি ভি বহুত অধিক ক্রাউডিং হউছি সংখ্যা ভক্ত মানুষ পর্যটক মানুষ বহুত বৃদ্ধি হয়ে যাচ্ছি তাকু আখি রাখিকি আম তরফরু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বিচ রে মধ্যে দিয়া হউছি পুরী বিচ রে আমার যে লাইফগার্ড আছন্তি সেমানকর ডিপ্লয়মেন্ট করা হউছি আর পুলিশ রা মধ্যে সেটি ওয়াচ টাওয়ার আর ডিপ্লয়মেন্ট রহুছি পরন্তু যেহেতু ভিড় বহুত অধিক রহুছি সেটা সবুবেলে আম পাই গোটে চ্যালেঞ্জ রহুছি
0: তবে সভা শেষে আপনার মহাপ্রভু জগন্নাথঙ্কর আশিষ তা সহিত শ্রদ্ধাল মানঙ্কর সহিত সুসম্পর্ক নেই কিভাবে ভাবে এথর রথযাত্রার সফলতা পাই আপনার কামনা করছেন
1: যা আপন কহিলে সেটা মহাপ্রভুঙ্কর বিনা আশীর্বাদ কোনসি কাম হই পারিবনি ও রথযাত্রা মহাপ্রভুঙ্কর আশীর্বাদ রে হি হুয়ে আও আমি প্রস্তুতি করুছু যেতে বি ভক্ত অছন্তি সেমানঙ্কর সাহায্য রহিলে হি আও মহাপ্রভুঙ্কর আশীর্বাদ রহিলে হি এটা সফল হই পারিব সমস্তকু খালি মোর রিকোয়েস্ট রহিব কে জরুরি আম তরফ রু যাহা যাহা ইনফরমেশন দিয়া যাউচি তাকু ভালো ভাবে পড়ন্তু আও নিজ স্বাস্থ্য কু সমস্তে ধ্যান দেবা কথা
0: আপনক ব্যস্ততা মধ্যরু সময় দেই আকাশবাণী র শ্রোতাবনঙ্ক সহ এই মূল্যবান সূচনা বান্টিথিবারু আমি আপনঙ্কু আন্তরিক কৃতজ্ঞতা জনাওছু মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক কৃপারু চলিত বর্ষর রথযাত্রা শান্তিপূর্ণ সুরক্ষিত ও সুসংগঠিত ভাবে সম্পন্ন হেউ এহাই আমার প্রার্থনা নমস্কার
1: জয় জগন্নাথ
2: পুরীরে অনুষ্ঠিত হেবাকু থিবা বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা 2024 পাই পুলিশ বিভাগের প্রাক প্রস্তুতি সম্পর্কে শুনিলে পুরী জেলা আরক্ষী অধীক্ষক শ্রী প্রতীক সিংহ সহিত বিশেষ আলোচনা উপস্থাপনা সন্তোষ কুমার লেঙ্কা প্রযোজনা দিলীপ কুমার নায়ক
3: এতবেলে পর্যন্ত শুনুথুলে পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে পুরীর আইন শৃঙ্খলা ব্যবস্থাক সম্পর্কে জেলা আরক্ষী অধীক্ষক সহ এক সাক্ষাৎকার রিলে কলু আকাশবাণী কটক কেন্দ্ররু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্ররু।